আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান প্রাতঃ 5:56 মিনিট 35 সেকেন্ড, আজ শনিবার

শেষ হইলা ভক্তি সঙ্গীতের কার্যক্রম বন্দনা। শ্রোতাবন্ধু বর্তমান শুনন্তু সংস্কার এবং চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন, উপস্থাপনা করিছন্তি প্রফুল্ল কুমার মাঝি।

শেষ হলা হিন্দি কথা চিত্র গীতর কার্যক্রম। শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক 25 বর্ষর জনসেবা পূর্তি উপলক্ষে বিশেষ কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর শুনে পারিবে অল্প সময় মধ্যে।

শ্রোতাবন্ধু শুণুলে বিশেষ কার্যক্রম খোলা ছরকা কার্যক্রমটি প্রযোজনা করে সচ্চিদানন্দ মল্লিক আজ উপস্থাপনার মো আপনার প্রিয় স্বপ্নকুমার বেহরা। পরবর্তী অধিবেশন আরম্ভ করা পূর্ব শ্রোতাবন্ধু বর্তমান কহি রাখুছু আজ দ্বিতীয় অধিবেশনের আমকেন্দ্রর প্রচারবাকু থিবা কার্যক্রম সম্পর্কিত সূচনা। দিন বারোটায় শুনেপারে লোকগীত ক্রমে কৃষ্ণগুরু ভজন পরিবেষণ করবে শিল্পী নীলকণ্ঠ গৌড় এবং সাথী। দিন বারোটা বাজি তিরিশ মিনিটে শুনবে এক ভারত শ্রেষ্ঠ ভারত আকাশবাণী কটক কেন্দ্রর। দিন গোটে বাজি দশ মিনিটে প্রচার করব কার্যক্রম চাষর কথা। দিন গোটে বাজি কোড়ি মিনিটে শুনবে মহিলা কার্যক্রম শক্তিরূপা। দিন দুইটা বাজি পঁয়চাশ মিনিটে প্রচার করব হিন্দি কথাচিত্রর গীত। শুনুলে আজ দ্বিতীয় অধিবেশনের আমকেন্দ্রর প্রচারবাকু থিবা কার্যক্রম সম্পর্কিত সূচনা। প্রথম অধিবেশনকু এইটি শেষ করুছু। ভিন্ন ভিন্ন কার্যক্রম সহ পরবর্তী অধিবেশন আরম্ভ করিব পূর্বাহ্ন বারোটায়। সেতবেলে যায় বিদায় নেউছু।

শ্রোতা বন্ধু, এক ভারত শ্রেষ্ঠ ভারত কার্যক্রমের মূল অভিপ্রায় হচ্ছে আম দেশের বিভিন্ন প্রান্তরে বসবাস করুথিবা ভিন্ন ভিন্ন ভাষাভাষী ও চলনির ব্যক্তিবিশেষ মানুষ পরস্পর সহিত সংযুক্ত করে রাখা। তবে শ্রোতা বন্ধু, আম কার্যক্রমকে আপন মানে নিয়মিত শুণু থাকে, চিঠিটি লিখি মতামত জনাও থাকে। তবে আজির এক ভারত শ্রেষ্ঠ ভারত কার্যক্রমর বিদায় নিয়ে রুচু। নমস্কার।

0: পাঁচ নু সাত দশমিক পাঁচ পিএইচ ভিতরে রইলে ভল। মাইটর রায় রকম জানলা পছে পছে আমকে তার বিহন বাবদে জানবাকে পড়বা। আজিকালি ভিন ভিন প্রকার কিসম মনে বজারনে মিলুছি, সে ভিতরে কম্পোজিট নে নবজ্যোত পঞ্চাশী নু পঞ্চানব্বই দিনিয়া আর শক্তি এক পঞ্চাশী নু পঞ্চানব্বই দিনিয়া রয়েছে। সেন্তা হাইব্রিড কিসম নে বিজয়া শহে নু শহে পাঁচ দিনিয়া, গঙ্গা এগার পঞ্চানব্বই নু শহে দিনিয়া, ডেকান তের আর ডেকান শহে সাত শহে দশ নু শহে পনেরো দিনিয়া, জবাহার শহে নু শহে দশ দিনিয়া, গঙ্গা পাঁচ শহে পাঁচ নু শহে দশ দিনিয়া, এইচ কিউ পিএম চার শহে চাশ দিনিয়া, এইচ কিউ পিএম পাঁচ শহে চাশ দিনিয়া, শক্তিমান তিন শহে পঁয়চাশ দিনিয়া, বায়ু ন হাজার পাঁচশো চৌরাশ শহে কুড়ি দিনিয়া, বায়ু ন হাজার ছশো সৈঁত্রিশ শহে তিরিশ দিনিয়া, মালব্য হাইব্রিড মকা দুই শহে তিরিশ দিনিয়া, বিবেক হাইব্রিড সতেইশ শহে তিরিশ দিনিয়া, এন্তা কিসম মনে বি করা যাই পারবা। মকারি বিহন পাতন বাবদে জানিসারবা পছে পছে আমকি মকা বুনবার লাগি তিয়ার হেবাকে পড়বা। বছরর সবু সময়ানে মকা চাষ নাই হি পারলে বি জুন মাসর পহেলা পক আর অক্টোবর মাস নু নভেম্বর ভিতরে করা যাই পারবা। সেন্তা খরাটিয়া মকা চাষ লাগি জানুয়ারি নু ফেব্রুয়ারি ভিতরে মকা বুনা যাই পারবা। গোটে একর লাগি ছ কেজি মুঞ্জি দরকার হেসি, তো ই মুঞ্জি বুনবার আগুনু মুঞ্জিকে বিশোধন করবাকে পড়বা। হেতির কাজে কেজি পিছা তিন গ্রাম থিরাম কি দুই গ্রাম কার্বেন্ডাজিম গুলি করি মুঞ্জিকে বিশোধন করবা কথা। মুঞ্জিকে বুনবার আগুনু মাইটকে বতর করবাকে পড়সি, হেতির লাগি জমিকে দুই তিন থর চিরা দুহরা করিকিনা মাইটকে গুণ করবার কথা। তার পছে কপর মারিদি করি খাল ঢিপকে সমান করিদেলে ভল। জমিনে যদি ঢুকু লাগুথিবা বইলে একর পিছা দশ কেজি শতকড়া পাঁচ ভাগ ক্লোরোপাইরিফস গুণকে শেষ ক্ষেপে তসলা বেলে মাইটনে মিশাই দেবার কথা। সেন্তা মুঞ্জি লগালা বেলে ধাড়িকে ধাড়ি ষাঠি সেন্টিমিটর আর গছকে গছ পঁয়চাশ সেন্টিমিটর দূরিয়া রখলে চাষ লাগি খুব ভল। চাষ গুটে করুছু বইলে তার বর্তি লাগি খায় সার উপরে বি ধ্যান দেওয়াকে পড়বা। হেতির কাজে কম্পোজিট মকা লাগি একর পিছা দুই টন সড়া গরুখস সনে বতিশ কেজি যবক্ষিয়ার যান ষোল কেজি ফসফরস আর ষোল কেজি পটাশ সার দেওয়াকে পড়বা। সেন্তা হাইব্রিড মকা লাগি একর পিছা চার কেজি যবক্ষিয়ার যান চব্বিশ কেজি ফসফরস আর চব্বিশ কেজি পটাশ সার দরকার হেসি। সবু ফসফরস পটাশ সার আর যবক্ষিয়ার যানর তিন ভাগ নু গোটে ভাগ সারকে মূল সার হিসাবে ব্যবহার করা যাই পারবা। দস্তার অভাব দেখা যাওয়া জাগানে একর পিছা দশ কেজি জিঙ্ক সলফেট শেষ খেপর তসা বাহা বেলে জমিনে দিয়া যাই পারবা। মুঞ্জি গজা হেবার একুশ দিন পছে জমিকে কুড়াকুষা করিকিনা ঘাস বাছি করি হুড়া টেকি দেবার কথা। মকা সনে সনে মিশ্রিত চাষ হিসাবে ধাড়ি ভিতরে কান্দুল মুখফুলি মুগ বিরি জড়া ভেণি সয়াবিন এন্তা ফসল চাষ করা যাই পারবা। সবু চাষ লাগি যেন্তা পায়নর দরকার থিসি হেন্তা মকার লাগি বি পচাশ নু ষাঠি সেন্টিমিটর পায়ন দরকার পড়সি। জমির বতরকে দেখিকিনা মাইটনে পায়ন মড়াবার কথা, পায়ন মড়ালে বি ছ ঘন্টা নু অধিকা ঠিয়া পায়ন নেই রখবার কথা। মকা গজ বড়ি আসলে সেনে রোগ পোক বি দেখা যাইসি, এবে সে রোগ পোক আর তার প্রতিকার বাবদে জানমা। মকানে কাণবিঁধা পোক লাগসি, ইতাকে দমন করবার লাগি একর পিছা চারশো মিলিলিটর প্রোফেনু ফসকে দুইশো লিটর পায়নে গুলি করি পনেরো দিনকে থরে দুই থর মারবার কথা। সেন্তা কলা আর লাল সবা লুয়া লাগি ট্রায়াজোপস, ভণ্ডাখিয়া পোক লাগিবি ট্রায়াজোপস আর কাণপচা রোগ লাগি মানকো যে পায়নে গুলি করি ঝিটবার কথা। গছ ঠিক হিসাবে যদি বড়বা বইলে তিন মাস নু চার মাস ভিতরে অমল হই পারবা। গোটে একর নু আমে কুড়ে নু তিরিশ কুইন্টাল তক মকা পাইপারমা।
1: শুনুথিলি কৃষি সূচনার কার্যক্রম চাষর কথা, আকাশবাণী ভবানীপাটনা।

ଆପଣ ମାନକେ ଶୁଭେଚ୍ଛା আর শুভকামনা জনাইকরি আরম্ভ করুছ আয়োজর কার্যক্রম শক্তি রূপাকে। আয়োজর উপস্থাপনানে মুই অছি অনুরাধা মিশ্র, জুহার। শ্রোতা ভয়, মনুষকে বচবার লাগি খানা পিঁধনা আর রহবার লাগি ঘর গুটে দরকারে। ইসবু তাকে মিললা পরে বি যদি আমার পরিবেশ সফা সুতরা নাই রহে, হেঁতি হলে সি বিমার পড়বা। সফা সুতরা হলে সিনা আমার জলবায়ু সফা রহবা, আর মনুষ ভলসে বেশি দিন পথে বচি পারবা। হেথির লাগি তো স্বচ্ছ পরিবেশ দরকারে। দেখাম ভয়ন, খালি যে সফা রহবা বইলে আমি গুধাগুধি হই করি ভল করি সফা রহবা, কপড়া পিঁধবা, হেটা নেই। সে আমার ঘর বাড়ি

শ্রোতা ভৈন, আজিকালি যুগে স্বচ্ছতা গোটে বড় জরুরি বিষয়। স্বচ্ছতা নাই হলে করোনা, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু ভলিয়া রোগ হওয়াটা তো কিছু বড় কথা নাই। সে আমি নিজে সফা সুতরা রহলে তো আমার পরপিঢ়ি সেটাকে শিখবে, আর আমি বি রোগ বিমার নাই পড়বা। শ্রোতা ভৈন, তো আসুন ইনে জানবা স্বচ্ছতা উপযোগী কিছু জিনিস বাবদে। নিজের ঘর বাড়িকে সফা রখুন, উদা আর শুখলা কচরাকে অলগা অলগা দুইটা ডস্টবিন করি কিনা রখুন। রাস্তা নালি কি খোলা জায়গানে অলিয়া নাই ফিঙ্গন। প্লাস্টিক জিনিসর ব্যবহার কম করন। কপড়া ব্যাগ না হলে তো জুট ব্যাগ ব্যবহার করন। পায়খানাকে নিয়মিত সফা রখুন আর জীবাণু মুক্ত রখুন। খাইবার আগলুন আর শৌচালয় গলা পরে হাতকে সাবুনে ধুয়ন। যেন পায়েন পিউচন সেটাকে ঢাকি করে রখুন। সফা পানি পিয়ন, পানিকে গরম করে পিলে আর ভাল। ঘরের নালি নে অড়িয়া নাই ফিগি কিনা তাকে অলগা জায়গায় পকন, যেন তাকে নালি সফা রহবা আর মশা মাছি নেই হিয়ে। যেন বন্ধা জিনিস বনাউছন তাকে ঘুড়ে কিনা রখন। এবে তো বর্ষা দিন চালিছে, বর্ষা লগাতার হচ্ছে, তো দেখবে ঘরের চারিপাখে পায়ন জিন্তা নাই জমু। পায়ন জমলে ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া ভলিয়া মশা হবা আর জ্বর হবার সম্ভাবনা বেশি থাইসি। জন গহলি রাস্তানে নাই থুকন, যেন যেন জিনিস ব্যবহার করি পারবে সে জিনিস মনকে নাই ফিকি কিনা আর থর ব্যবহার করুন। যেনটা কি এবে কাগজ হলা কি বোতল হলা কি ডিবা হলা, স্কুল নে অফিস নে আর জন গহলি রাস্তানে স্বচ্ছতার নিয়ম পালন করুন। কচরা সংগ্রহ করুথবা আমার স্বচ্ছতা কর্মী মানকে সম্মান করুন আর সহযোগ করুন। পাক পড়িশাকে স্বচ্ছতা বিষয়ে সচেতন করুন। ভৈন মনে, স্বচ্ছ ঘর স্বচ্ছ পরিবেশ আমার সুস্থ জীবনর মূল মন্ত্র। এ নিজের ঘরের কচরাকে গোটে ডস্টবিনে পকন আর স্বচ্ছতার অভিযানরে সামিল হন। ভৈন মনে, এবে তো সময় সরি আসলা না, কার্যক্রমকে ইনে রখবাকে পড়বা। কার্যক্রম আপন মনকে কেনতা লাগলা চিঠি লিখি করে জনাবে। চিঠি লেখবার কাজে আমার ঠিক না হলা। চিঠি পাইছু কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা, পিন 766001, জেলা কলাহান্ডি। ভৈন মনে, আপন মনে আমাকে হোয়াটসঅ্যাপরে বি আপন মানকর মতামত দিয়ে পারবে। হোয়াটসঅ্যাপরে মতামত দেবার কাজে আমার নম্বর হলা 8895994143। আপন মনে স্বচ্ছ রহন, সুরক্ষিত রহন, ই ভাবনার সনে আমি ইনে রহুছু। এবে পথে মুই আপন মনকর সনে থিলি আপন মনকর বহেন অনুরাধা মিশ্র। জুহার।

আচ্ছা, আজিকালি বঙ্গোপসাগরের সৃষ্টি পানিপাগ প্রণালীকে নিয়ে অনেক আলোচনা হেউছি। আপন মানে মধ্য হুয়েত অর্ণব নামটি শুনিথিবে, কিন্তু গোটে কথা আমি মনে রাখিবা, অধিকৃত পানিপাগ বুলেটিন কু আধার করি হি পরিস্থিতি বিষয়ে জানিবা উচিত। সেপ্টেম্বর মাস 23-24 তারিখর রিপোর্ট অনুসারে গভীর অবদাপ বা ডিপ ডিপ্রেশন উপকূল অতিক্রম করে দুর্বল হেবার পূর্বানুমান থিলা, তেণু আমি এহাকু নি অনাবশ্যক ভয় সৃষ্টি ন করিবা আউ সতর্ক রহিবা উচিত। আমার প্রিয় শ্রোতা মানে যেউঠি থান্দু নিজ অঞ্চলর পানিপাগ সূচনা উপরে নজর রাখন্তু, আবশ্যক নথিলে বর্ষা ও দুর্বল পাগরে